বিতর্কে বেলেই মা, বিতর্কে বেলেই মা, ঝংঝঙে বাগানে খরে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরে খেলদ মলাই নেই ভুল, সাত পরে পছি আমার।

0: বিচার কবে লইমা, বিচার কবে লইমা।
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নরমায়ালু। সারা সারা

এটি বেলা মাইচান কে গদয়লিন পিড়ি মা বসেরা কে কে কুরা গর্দি হো কহি